মাদারগঞ্জ পেরলে কোন মেলা কোন মত আমরা এই বিরাট চোখ সিপিএম চোর যা পায় তুই কম্পিউটার কিনতে আন দুঃখেই তো পাই তো আমি দুশে কম্পিউটার বিক্রি করলে শিকাও নে আনি মারমাত করলে নেপালকে নম্বর ওয়ান হার্ডওয়ার এন্ড সফটওয়্যার এডুকেশন সেন্টার হো নি সিপিএন মা তো কম্পিউটার পাওনু কা সাথে কম্পিউটার শিকাও নে রোকেই কতম বিক্রি হালে মা ঘর মা বিগ্রো ঘর মেই ব্যাংক মেই হবে স্কুল অফিস দুন সুকেই সং সস্তা মা বিগ্রো এই আয়ের আপ বনাউনে সুবিধা পিন ছ জুসি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাকচা কুপিন ব্যবস্থা আছে হয় কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম আর ইনভার্টার কো ব্যাটারি পানি পাইনছ সিজি ক্যামেরার ভরপুর তো ইন্টারনেট পানি পো জোড়িনছ তাও আমার মনে হয় রাগে ডাকে আর তাল নো বেতাল মহিলার ফের দুকা পাইলাম ঝুষে আর এই ফোন নম্বর 0215547787 9842535141 হ্যাঁ ভয় গুড ভেরি গুড ভেরি গুড।